0: টাকা আমার খয়রাতি করি না,
1: দুই ভাই একসাথে চলে যাবো করি,
0: গান শুনতে সুন্দর রাস্তা পার করি মরি না,
1: লুক মাম নো হ্যান্ডস কারো হাত ধরি না,
0: মেয়েকে যদি না দেখলে যাবো আমি মরিয়া,
1: ফু মেরে দিই আমি সবাই রে সরায়া,
0: জমজমের পানি গায়ে দেবো